শ্রোতা বন্ধু আপনার ভক্তি গীতের কার্যক্রম বন্দনা শুনে আকাশবাণী বারিপদা কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী গীতারাণী দাস, কণ্ঠরে মীনাক্ষী দেবীঙ্কর এই গীত রচনা।

0: বর্ণনা সঞ্জয় কুমার শতপথি, প্রযোজনা সুহাস মহান্তি। অমৃত বিনয় বচন কহি তোষিব প্রাণী মন, জীবর ভলমন্দ বাণী মরণ কালে হুয়ে জাণি। ধন অর্জিলে ধর্ম করি ধর্মে প্রাপত নরহরি, উত্তম সঙ্গে সঙ্গজার সে করে উত্তম ব্যবহার। দণ্ডিবা শক্তি যার থাই সে পুণি ক্ষমা আচরই, জলে যেসনে পদ্ম থাই তা দেহে জ্বলন লাগই। শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে পনিপরিবা ফসল চারিপাখরে ঘাস পত্র আদি দেই মলচিং করন্তু, যা মৃত্তিকার আর্দ্রতা সংরক্ষণ করিব। কালবৈশাখী বর্ষা ও ঝটকা পবন হেতু লতাজাতীয় পনিপরিবা প্রভাবিত হবার সম্ভাবনা থিবারু অমল উপযোগী পনিপরিবাকু তোলি দিয়ন্তু এবং মঞ্চাকু মজবুত করি দিয়ন্তু। খরাটিয়া চাষ করি জমিরে সবুজ সার হিসাবরে ধনিচা মঞ্জিকু একর প্রতি 10 কিলোগ্রাম হিসাবরে বুণন্তু। সর্বদা প্রামাণিক বিহন ব্যবহার করন্তু ও প্রতি 3 বর্ষ পরে ইহাকু পরিবর্তন করন্তু। উন্নতমানর বিহন, অধিক অমলক্ষম বিহন ব্যবহার কলে অমল 15% পর্যন্ত বৃদ্ধি হইপারিব। এবে আসন্তু কতটি ধান কিসম সম্পর্কে জানিবা। মধ্যবর্তী গভীর জমি পাই সিআর ধান 501, 510, 511, 512, 500, 502, 503, সিআর ধান 505, সিআর ধান 507, সিআর ধান 508, এসহ দুর্গা, সারলা, গায়ত্রী এবং বর্ষা ধান ব্যবহার করে পারে। সেইপরি ঢিপ জমি এবং বাসনা ধান পাই সিআর ধান 100, সিআর ধান 101, 102, 108, 203, 205, সিআর ধান 206, সিআর ধান 207, সিআর ধান 209, সিআর ধান 221, সিআর ধান 212, সিআর ধান 214, সিআর ধান 807, এসহ বন্দনা ও সহভাগী ধান মধ্য চাষ করে পারে। সেইপরি জলসেচিত মধ্যম জমি পাই সিআর ধান 307, 310, 311, 312, 314, 315, সিআর ধান 316, 317, 319, সিআর ধান 321, সিআর ধান 324, 326, 327, সিআর ধান 329, সিআর ধান 331, 332, 337, সিআর ধান 804, সিআর ধান 805, সিআর ধান 809 ব্যবহার করে পারে। সেইপরি বন্যা প্লাবিত এবং স্বল্প গভীর খালুয়া জমি পাই সিআর ধান 800, সিআর ধান 801, 802, 803, সিআর ধান 408, 409, 410, 411, 412, সিআর ধান 413, 414, 416, এসহ স্বর্ণ, স্বর্ণ সবেক, পূজা, পূজা সবেক, সিআর ধান 1009 ব্যবহার করে পারে। সেইপরি উপকূলবর্তী লুণি জমি পাই সিআর ধান 405, সিআর ধান 403, সিআর ধান 412, সিআর ধান 414 সহিত লুণিশ্রী লুণা বরিয়াল ব্যবহার করে পারে। মধ্যম এবং খালুয়া জমি শঙ্কর জাতীয় ধান কিসমগুড়িক হচ্ছে সিআর ধান 701, সিআর ধান 702, সিআর ধান 703 এবং 706, এসহ অজয় ও রাজলক্ষ্মী মধ্য ব্যবহার করে পারে। মনে রাখন্তু এ সমস্ত বিহনকু প্রামাণিক সংস্থা ঠারু কিনন্তু।
0: শেষহলা কৃষি সূচনা। এথর শুনন্তু পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভৌণী মানক পাই মিলিথিবা পানিপাগর পূর্বাভাসরু জানা যায় যে আগামী 24 ঘণ্টা মধ্যে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, সোনপুর, বৌদ্ধ, নুয়াপড়া, বলাঙ্গীর, কলাহান্ডি, କନ୍ଧମାଳ, ନବରଙ୍ଗପୁର, ରାୟଗଡ଼ା, କୋରାପୁଟ, ମାଲକାନଗିରି, ଗଜପତି, ଗଞ୍ଜାମ, ପୁରୀ, ଖୋର୍ଦ୍ଧା ଏବଂ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାର ଅଧିକାଂଶ ସ୍ଥାନରେ ଏବଂ ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, ସମ୍ବଲପୁର, ଦେଓଗଡ଼, ଅନୁଗୁଳ, ଢେଙ୍କାନାଳ, କେଉଁଝର ଏବଂ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ଅଳ୍ପ କେତେକ ସ୍ଥାନରେ ସ୍ୱଳ୍ପରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ବା ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି।

0: শ্রোতাবন্ধু, এজির গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লির। শুনেপারে কিছুক্ষণ মধ্যে
1: চিত্রলোক কার্যক্রম কে বাকি গানে শুনে।

0: আমার শ্রোতা বন্ধু তথা চাষী ভাই ও ভৌণী মানুষ আজির শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির চাষবাস কার্যক্রম।
1: হ্যাঁ বড় ভাই,
2: হ্যাঁ
1: বর্তমান তো রজ চালিছি নাকি?
2: হ্যাঁ রজ মানে আমার গোটে নিজস্ব পর্ব, আর রজরে সমস্তে বর্তমান মানে উৎসব মুখরিত অছন্তি, আর রজ তো ধীরে ধীরে বি এমতি সরি গলা।
1: হ্যাঁ আজি দিনটা গলে কালি কো বসুমতী স্নান, তারপরে যাইকি আমার চাষবাস কাম আরম্ভ হয়ে যাব। আর যেহেতু আমার বিশ্বাস হচ্ছে যে রজরে পৃথিবী মা রজস্বলা হুঁতি, সেপাই আমি চাষ কামর টিকে বিরত হয়ে থাকু, চাষবাস ন করি আমি পর্ব পাড়ি থাও, পুনি স্নান পরে বসুমতী স্নান পরে পুনি আমার যেমতি চাষ হওয়ার কথা। বর্তমান তো মৌসুমী রবি বর্ষা আসিলানি নাকি?
2: হ্যাঁ আগমন দেখা দেলানি, আর ধীরে ধীরে মৌসুমী বর্ষা আরম্ভ হয়ে যাব।
1: তেণু খরিফ চাষ পাই আমি, যদিও খরিফ ঋতু আগরু আরম্ভ হয়ে যাইছি, কিন্তু আমি বর্তমান খরিফ চাষ পাই বেশি তৎপর রহিবা। আর খরাটিয়া যা সব আমার বাড়ি ঘরে অছি বা যেগুড়া আমার চাষ চালিছি, যেগুড়া বিশেষ করে পনিপরিবা ক্ষেত্রে আমি দেখুছে যে পনিপরিবা বর্তমান সুদ্ধা বজারকু আসুছি, আর বজারে মধ্যে ভাল দামে বিক্রি হচ্ছে নাকি?
2: হ্যাঁ পনিপরিবার সবুলে চাহিদা রয়েছে, তাছাড়া হাট কহিলে পনিপরিবা বুঝায় লোক মানে চাল পরিবা আনবা কহিলা মানে আমার গাঁ পাখ হাট হোক বা টিকি যেটা দূরে হাট সব রয়েছে সেসব হাটকু যাচ্ছেন, এবং পয়সা অনুসারে হাটর সব পনিপরিবা সৌদা এপরিকি মাছ মাংস বি নেকি আসুছেন। আর গোটে কথা হল যে বর্ষ সারা পনিপরিবা চাষ করছেন, বিশেষ করে খরাটিয়া পনিপরিবার বেশি লাভ হুয়ে, কারণ বর্তমান চারিআড়ে পনিপরিবা সেমতি লগাননি, কোটি জলর অভাব থাকে সে জায়গায় পরিবা চাষ হবনি, যেটি টিকি জলর সুবিধা অছি, যে ভাই ভৌণী মানে জলকু টিকি সুবিধা করে পারছেন, কে কূ করছি কে সেল করছি কে পাখে নদী অছি কি তার গড়িয়া অছি, তাহলে পানির ব্যবস্থা যেটি অছি সেটি খরাটিয়া পনিপরিবা চাষ বেশ ভাল হচ্ছে, এবং সেই চাষী ভাই ভৌণী মানে আমার পাখ হাটরে বি সে পনিপরিবা সব বিকু, বেপারী মানে যাইকি তাঙ্ক বাড়ি পনিপরিবা নেইকি আসুছেন, তো বিশেষ করে বর্তমান যে পনিপরিবা চাষ হচ্ছে তাহা নিশ্চিত ভাবে চাষী ভাই লাভ দৌছে, কারণ আগ অপেক্ষা চাষর যে সব আগঘর লে সেমানে কিছু লোক অন্য চাষ সব কলে, কিন্তু পনিপরিবাটাকে যেভাবে রহবা কথা সেমতি রহুনি, কিন্তু যে পনিপরিবা চাষকে ধরিকি রাখছেন, পনিপরিবা চাষ করছেন, ধান চাষ করছেন, মাছ চাষ করছেন, সেমানে বেশ ভাল বর্ষ সারা দুই পয়সা পাচ্ছেন।
1: হো তবে আজ জনে চাষী ভাই ভেটবা আস।
2: হো তাহলে
3: ভাই টিকে আপনার না কোন?
4: মো না হচ্ছে জহরলাল সিং, গাঁটা হচ্ছে আম্বডুবি,
3: আজ্ঞা
4: ব্লক সামাখুন্টা, জিপি হচ্ছে সিন্দুর গৌরা।
3: কত বর্ষ হল চাষ কলে আপনার?
4: চাষ পাখাপাখি বাপা লা বেলু আমি চাষ করে আসছু, আর চাষ
3: চালি গেল তার
4: বাপা পাখাপাখি
3: মা
4: মা অনেক, তো চাষটা আমি জারি রাখছু।
3: আচ্ছা খরাটিয়া পনিপরিবা হিসাবে কিস কিস চাষ করছেন?
4: খরাটিয়া পনিপরিবা হিসাবে আমি চাষ করছু কলরা করছু,
3: আজ্ঞা
4: বাইগণ করছু, নাড়ুকা করছু, কাকুড়ি করছু, আর অন্যান্য চাষ মধ্যে করছু। আর সবই
3: কত মানে জমি আমডুবি তো কহবা গেলে আমার বুড়াবলঙ্গ নদী পঠা বি সেটি অছি, পাল বি জমি অছি,
4: বুড়াবলঙ্গ নদী পুরা লাগিছি আম গাঁকু আম জমিকু, তো আমি নিজের কূয় করছু, কূয় মাধ্যমে আমি মেশিন দ্বারা পানি টেকু এবং
3: মোটরে টেকন্তি,
4: মোটরে
3: সেই হিসাবে চাষ হুয়ে।
4: আজ্ঞা আজ্ঞা
3: তথাপি কত মান খন্ডে জমি চাষ করছেন? এই জমি
4: পাখাপাখি আমার দুই একর আড়াই একর পুরা চাষ হচ্ছে।
3: আচ্ছা পনিপরিবা পাই কত?
4: পনিপরিবা পাই দুই একর আড়াই একর।
3: হ্যাঁ তাহলে তো সবুদিন পনিপরিবা বাহার থাকবে?
4: হ্যাঁ সবুদিন পনিপরিবা,
3: ফার্ম হাউস টাইপ র নাকি?
4: ফার্ম হাউস টাইপ র।
3: এবর্ষ তাহলে কলরা বি লগাইছেন, বাইগণ বি লগাইছেন, বিভিন্ন প্রকার শাগ বি আপনার অঞ্চলে প্রায় হুয়ে?
4: হ্যাঁ শাগটা বিশেষ করে মানে অল্প দিয়া হুয়ে খালি চলিয়া পাই, তো বেশি পনিপরিবাটে চাষ করু।
3: আজ্ঞা
4: আর শীত দিনিয়া বি বেশি পনিপরিবাটা হি চাষ করু, আর অল্প শাগ মিশাই মশাই করে বিকিয়া পাই। আর
3: এবে গোটে চাষী ভাই মানুষ পুরা বহুত সময় চাষী ভাই মানুষ চিন্তার পকাইছি আপনার সারর ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার কমাইকি কিপর ভাবে জৈব কৃষি করবে, অর্থাৎ গোবর খত ব্যবহার করবে, এবং বিভিন্ন প্রকার জৈবিক সার জৈবিক ঔষধ মধ্যে মিললানি আট বজারে, আমি কোটি কমিটি চাষী ভাই মানে নিজে বি তৈরি করছেন।

0: ইচ্ছা,
1: আচ্ছা
0: সিএ পকাইছন্তি আপনার মেকানিক লাইনরে,
1: আচ্ছা
0: আও হার্ডওয়্যার সফটওয়্যার
1: কম্পুটর পাঠ
0: পিলা জাঁচি আগর হার্ডওয়্যার আর সফটওয়্যার বিষয়ে জাঁচি ইংলিশ মিডিয়ামে পাঠ পড়ুলে সে ওটা পড়ি তাপরে আপনার এবে বাহারি সোলার সিস্টম সেগুলা চুজ করি পকাইছন্তি আর
1: সোলার তো প্রায় কোবাকু গলে ঘরে ঘরে সমস্ত লগাউছন্তি বর্তমান ইলেকট্রি পাই আমার যে রিনুয়াল এনার্জি ভিতরে সেটা সোলার র বহুত ডিমান্ড আছে এবং কইবাকু গলে বহুত জন ঘরে সোলার লগাই কি প্যানেল ইলেকট্রি বিকুছন্তি এনার্জি যেটা সারপ্লাস রহিলা বা বড়কা যেটা রহিলা হো তবে মোটামুটি সংসার চালিছি
0: চালিছি
1: খরাটিয়া পনিপরিবার বি চাষ ভল হেইছি এমতি রোগবাগ কিছু নাই বেশ যত্ন সহকারে
0: রোগবাগ হুয়ে তাকু সঠিক সময়ে যদি আমি কীটনাশক ঔষধ ব্যবহার করু
1: স্প্রে সব রাখছেন
0: স্প্রে ফেস্প্রে আমি রাখছু আমাকে আইটি আইটিডি যোগাই দিয়েছিল সেতবে আপনার 2021 পাখা হবো কি গোটে আপনার এসটি লোকর থিলা যোজনা স্কিম থিলা আদিবাসী উন্নয়ন যোজনা সেই স্প্রে মেশিন যোগাই দিয়া হয়েছে
1: কিন্তু বলদ গাই রাখছেন না ঘরে
0: গাই রখা হয়েছিল বিকি দিয়া হয়েছে সেগুলাক
1: আচ্ছা
0: তো চাষ করিবা মানে বহুত টেনশন
1: ফল ফল করিবা পাই তাহলে কেমতে করন্তি
0: ফল ফল আমি ট্রাক্টর মাধ্যমে করুছু
1: আচ্ছা
0: থরে রটর রে আমি করি দউছু তারপরে লঙ্গল এই যে নফালিয়া হল আছে সেতিরে করুছু তারপরে আমি পাওয়ার উইন্ডো রাখছু স্যার কোডা খুসা পাই সেইতিরে মানে গটে লিটর ডাইলে 2 ঘন্টা হল চলিব
1: উঠি যাচ্ছি যেমনি যা পয়সা খরচ হলে বি আপনার পুঞ্জি লগাণ যেতে যা হলে বি চাষরে যা আপনার পাউছেন সেই খরচ বাচ্চ উঠি পরিবার ভরণ পোষণ হচ্ছে সেই ভিতরে হো বারিপদা আকাশবাণীর চাষবাস কার্যক্রম রে যে কহিলে খরাটিয়া পনিপরিবা চাষ এবং আপনার পরিবার সম্পর্কের আপনার নিজ সম্পর্কের সেইপা বারিপদা আকাশবাণী তরফ এবং আমার চাষবাস কার্যক্রম তরফ আপনার বহু বহু ধন্যবাদ ভাই নমস্কার
0: নমস্কার আজ্ঞা
1: হো এথর অন্যান্য কার্যক্রম যা
2: গোটে গীত শুনবা না।

শ্রোতা বন্ধু শুনিলে চাষবাস কার্যক্রম প্রযোজনা করলে নাকভূষণ মাঝি, উপস্থাপনা দিলে শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেজপড়া। স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 8টা। আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর প্রথম কথাচিত্র গমন, গাইছন্তি সুরেশ ওয়াড়কর।

জেল, কিরোসিন, ভেসলিন, পারাফিন এই সব পদার্থ উৎপন্ন করা যায়। আম ভারতের গুজরাটর কাম্বে অঞ্চল, আসাম এবং অরুণাচল প্রদেশের যথেষ্ট পরিমাণর তৈল ভূগর্ভে সঞ্চিত হয়ে রয়েছে। বম্বে নিকটস্থ সমুদ্র মধ্যরু প্রচুর পরিমাণের তৈল উত্তোলিত হেউছি। পৃথিবীর মুখ্য তৈল উৎপাদনকারী দেশগুলিক মধ্যে আমেরিকা, মেক্সিকো, ইরাক, কুয়েত, বাহারেন এই সব প্রধান। মাত্র বর্তমানে এর পরিমাণ আস্তে আস্তে কমিবারে লাগিছে। তেবে শ্রোতা বন্ধু, খনিজ তৈল সহিত এবং স্বতন্ত্র ভাবে ভূগর্ভর প্রাকৃতিক বাষ্প নিষ্কাশন করা যাই থাকে, যাহা আমি ঘরোই ইন্ধন রূপে বহুল ভাবে ব্যবহার করে থাও। এর নাম এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তৈল এবং প্রাকৃতিক গ্যাসর দহনরে শক্তির উৎপাদন সঙ্গে সঙ্গে অঙ্গারকাম্ল বাষ্প, সালফর ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এই সব প্রদূষিত গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকু বা পরিবেশকু দূষিত করে থাকে। মোটর গাড়িতে পেট্রোল এবং ডিজেলকু ইন্ধন ভাবে ব্যবহার করা যাই এই যানবাহনর নির্গত গ্যাসরে নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন, সালফর ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যাহা বায়ুমণ্ডল ও পরিবেশকু বিশেষ ভাবে দূষিত করুছি। তেণু পরিবেশ যেপরি দূষিত নহুয়ে সেথিপাই আমকু যথেষ্ট সাবধানতা অবলম্বন করিবাকু হেব। তেণু শ্রোতা বন্ধু, এই সব অসুবিধা দৃষ্টি রাখি ব্রিটেন বেনামান কোম্পানি এক ট্রাক্টর নির্মাণ করেছে, যাহা পেট্রোল, ডিজেল কিংবা বিদ্যুৎরে নুহে বরং গাই গোবরের পরিচালিত হব। গাই গোবরর উৎপন্ন ফগিটিভ মিথেন দ্বারা ট্রাক্টর কার্যক্ষম হব। বায়ুমণ্ডলের থাকা মিথেনর পরিমাণ হ্রাস পাইব বলে ট্রাক্টর নির্মাণকারী কোম্পানি পক্ষর সূচনা দিয়া যাইছে। 270 BHP নিউ হল্যান্ড T17 ট্রাক্টর বিশ্বর প্রথম গোবর চালিত ট্রাক্টর। ডিজেল চালিত ট্রাক্টরে চাষ করা দ্বারা কৃষক অধিক খরচান্ত হেউথিবা বেলে গোবর চালিত ট্রাক্টর ব্যবহার দ্বারা কম টঙ্কা খরচ হেব। তেবে শ্রোতা বন্ধু, এই গোবর চালিত ট্রাক্টর ব্যবহার দ্বারা বায়ুমণ্ডলর মিথেন পরিমাণ হ্রাস পাইপারে বলে আশা করা যাচ্ছে। তেবে এই সব পদ্ধতি আপনাইলে আমি আমার প্রাকৃতিক সম্পদ সহিত পরিবেশকু রক্ষা করে পারিবা। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও প্রকৃতির সুরক্ষা ভলি পবিত্র কার্য করিবা পাই আমি সদাবেলে প্রস্তুত রহিবা উচিত, এবং আমি মিলিত হই সবুজ পৃথিবী নির্মাণের সহায়ক হেবা। তেণু এথিপাই আমি সমস্তে সচেতন হওয়া সহিত বৃক্ষরোপণ করিবা এবং আমার এই পৃথিবীকে সুন্দর সবুজময় করে গড়ি তোলিব। তেবে আজি তো সময় হয়ে যাইছি, এইটি রাখুছো আজির প্রকৃতি পরিবেশ কার্যক্রম। পুনি আসন্তা মঙ্গলবার শুনিয়া পাই ভুলিবেনি প্রকৃতি পরিবেশ কার্যক্রম। নমস্কার।

শ্রোতা বন্ধু, এইটা রাখছি আজের গীতা তেতর কার্যক্রম। পরবর্তী কার্যক্রম হিন্দি সংবাদ এবং পরে পরে ইংরাজি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু, এতবেলা যে কার্যক্রম রিলে করে শোনা এলো বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লির আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 10:30। শ্রোতাবন্ধু, আরম্ভ করছু একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুনিবা কথাচিত্র মহানতা, সঙ্গীত রচন্তি লক্ষ্মীকান্ত প্যারালাল এবং গীত রচনা রচন্তি আনন্দ বক্সি। শুনন্তু কথাচিত্র মহানতা।

শ্রোতা বন্ধু, এইটুকু আজকের একক কাহিনী কথাচিত্র কার্যক্রম। আজিত্র শুনিলে ফিল্ম মহানতার কিছু গীত আকাশবাণী বারিপদা হিন্দি সংবাদ রিলে করে প্রচার করছে আকাশবাণী দিল্লি। শুনে কিছু ক্ষণ মধ্যে